আসসালামু আলাইকুম দেব আকাশবাণী কারগিলিন বাজারদুন্না মিলাট গিশুর সাখে পুরগি খবর উনখুরে এন্তি দুনুঙা আহমেদ আলী তোরাবি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ইউটি লাদাখ আনন্দ জৈন জিল্লা কারগিল খুরি জাপমাং ইসফা জিক্স খরপু ঘাঁ রিয়াবাস ইয়াং জিক্স খরি ওয়াসলা ডিজিপি মিমা সুনে স্ট্রং লোক পোস্ট সিংখম চান চে ফিলা স্ট্রং লোক সিস মাকমিন না পুলিশ বারিয়াং লাখথু তিখা পোস্ট তান পোস্ট মিনা খাস বন্তাস দেবানা ডিস্ট্রিক্ট পুলিশ অফিস কারগিল লা সুপারভাইজারি অফিসার এস এইচ ওন দুনা পুলিশ স্টেশন ওয়াখা পানিখার দুনা দ্রাস ইনভেস্টিগেটিং অফিসার উন নম্বর লাসঙ্গন উন স্কোর লা গ্রাফ চিক মালিয়াং খাও সে অফিসার উল্লা নামজেক আয়াব চিক নাফল লাগা খা তেওত খান লাসঙ্গন ইসমাউন পকসোর কুচা এন ডিপিএস দুনে সাইবার ক্রাইম না থুতে থান লা সুনসাক গসপা বাসে ফালতে বুজরে সেরিন দেবারে ডিজিপি সে বরুয়া গাজেটেড অফিসার নেমিনা সমার সোস খান থক সুমপা বিল্ডিং সুমপুলাং গজুক বাস দেয়ানা চকসা ডিস্ট্রিক্ট পুলিশ লাইন কারগিল লা ডিজিপি সে ফুট অর্দুন চুর ইংগি সিথনির গ্যালদার পান্ডে পুটি কমিশনার কারগিল রাকেশ কুমার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কারগিল নিতিন যাদব দুনে মেজর জেনারেল রিটায়ার্ড আসিম কোহলি দুন লাস পর বাসং দেবারে দেনা জাতি গ্রাফ সুন হোটেল দা কারগিল সাংকু দুনা রং দুমং মালিয়াং খেউ সে স্ট্রং লুক সে ফিউক সুনিস কোরলা ইউনিয়ন টেরিটরি লাদাখ সিংহিস রেসি সিরি থাটা চ্যাম্পিয়নশিপ পুলা গোজুক বাদি চ্যাম্পিয়নশিপ পুল লাদাখ থাটা এসোসিয়েশন সাব জুনিয়ার জুনিয়ার দুনা সিনিয়র ক্যাটেগরি অনুক ডালসির বেঞ্চি গিয়তিন দেবারিয়াং ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হেডকোয়ার্টার কারগিল সগিদ ফরাস হুসেন শাস দি চ্যাম্পিয়নশিপ পুলা ফেসবাডুন ফেজ ওস্তে কা খুসুক বাস দিবাসা ডিস্ট্রিক্ট কারগিল অলিম্পিক এসোসিয়েশন জেনারেল সেক্রেটারি সগিদ মেহরাজউদ্দিন শাস খাকচান ডুন ফেজ ওস্তে কা খাকলেন্স দেবারিয়াং লাদাখ থাটা এসোসিয়েশন নাইব সদির জেনারেল সেক্রেটারি দুনা এসোসিয়েশন এ খাক খুরুন না লাসমিন সগাং আইশুক সে ইহত পেন তাকরিব নাগরা ডন ফোনিস লাদাখ সেনু শরবনা চু উনিয়ং খ্রিম সি মার্শাল আর্টস বুলা স্ট্রং লুক নাসকে তামিমিনা বেঞ্চি ইয়ত খান ফ্রালুক সুনি ইস্তো দ্রাং বাস খোজাং দিউ সেনিক জামিন মা শরবনা চু উনসাগানু কুরদিয়াং দুনা রাং ইশে সুন সস্তান মিমিনা ওয়াস্তবা জরাং আজরিন গাওয়ে